0: আগে বেনো তুমি আগে দা রেইনবো সানস কারেভার আগে বেনো গোয়া স্টেট মিউজিয়াম যো পণজে শারান্ত আসা তাঁচো বিচার আসা কি ভূতকাড়ো শোধ আনি বর্তমান কাড়াক উজওয়াড়াত হাড়প তাঁচে মিশন আসা গোয়ী কলা সংস্কৃতি আনি দায়জ তিগোপ সামভাড়প আনি ফুড়ল্যা পিড়গেক মেরেন পাওয়প কিতলে মহত্বাচো আসা হো বিষয় সংস্কৃতি জর সামভাড়ি না তর ওখ হড়ু হড়ু শেণটা আজ আমি মোবাইলাত হাজারা বইর ফটো দৌড়াত পণ কাই পিড়গ্যা উপরান কিতে উরতলে মিউজিয়াম আমকা সাংতাত কি যত্নাই দৌড়াত কারণ ইয়াত সুদ্ধা দায়জ আসতা আজ আমি রেইনবো সান্স কার্যাবলীত এক ভোঁডী মারতা গোয়েচা কাই সোবিত মিউজিয়ামাচি যো ইতিহাস জপতা ইয়া খিণাক আইকুয়া শ্রেয়া ঘোষাল আনি স্নেহা সুরেশ হাঁচ্যা আওয়াজান হে গীত
1: tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick tick

আগে বেন তুমি আগদা কাহানি ফিল্মাত হেগি অরিজিৎ সিং হনশা ওজান ক্লিন্টন সরেজো হনসো হো হনচে সঙ্গীত সা অমিতাভ ভট্টাচার্য হনচে বোল।